0: से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के, अब से मुर्गी पालेगी बच्चे काली बिल्ली के। लड़ना भिड़ना बात बुरी, कहे से आने दिल्ली के, क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के। चली लड़ाई भारी रे, टल टलम टम टलम टल, चली ये फौज हमारी रे, चल चलम चल चलम चल।
1: You are. Ujala Radio Headlines. De Houthis vielen voor de tweede dag op rij meerdere Saoedische steden aan met raketten en drones. Tweede Kamervoorzitter Tom van Kampen doet aangifte tegen pro-Palestijnse demonstranten van Extinction Rebellion. In Tunesië nemen demonstraties toe door een schrijnend tekort aan flessenwater. De kwaliteit van drinkwater is al jaren slecht. De gasprijs bij energieaanbieders is door de grens van 1,70 euro gebroken, 55 cent duurder dan in januari tijdens de ijskoude maand. En tot zover de headlines op Ujala Radio.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: यू आर
2: Dit is Annemieke Bosgaard van de ANWB. Door een kapotte vrachtauto heb je vertraging op de A4 richting Rotterdam. Tussen Den Haag-Zuid en knooppunt Ketelplein is de rechte rijstrook dicht en daardoor heb je een kwartier op onthoud. En op de A12 Arnhem richting Oberhausen doe je er tussen Zevenaar en de Duitse grens 20 minuten langer over. En tot zover de ANWB verkeersinformatie.
3: Hallo, dit is Ujala Radio. Dank je mee!
4: ये है उजाला रेडियो सुनने वाला और उजाला रेडियो के जरिए आज वही प्रोग्राम कॉफी चाय मेरा शो हम नहीं पेश करने वाले हैं वरना दुजनीत क्योंकि हम लोग तो बता ही चुके रही तो कभी कभी हम लोग के काम हो जाए Af en toe dan hebben we het ook een beetje druk. Dus vandaag geen Coffee Jai Middag Show. En morgen vrijdag, kool zoeken we een programma met Coffee Jai Middag Show. Zerur Hampeesh, kunnen we wel een haapje maken. Blijf luisteren naar Ujala Radio.